আজ শনিবার, চৌঠা আশ্বিন 1948 শকাব্দ, 26 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 9ই আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা বেজে 29 মিনিটে, সূর্যাস্ত বিকাল 5টা বেজে 25 মিনিট হয়ে 37 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 20 সেকেন্ড।

মৎস্যজীবী বন্ধুদের জন্য সতর্কবার্তা। আগামী 18 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূল বরাবর উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া থাকার সম্ভাবনা। ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হাওয়ার বেগ বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আগামী 18 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূল বরাবর এবং পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠ উত্তাল হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আগামী 18 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূল বরাবর এবং উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। শুরুতেই জানিয়ে দেব আজ সারাদিন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30টায় আজকের চাষবাস, 6:40 আপনার স্বাস্থ্য, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও দেবজ্যোতি লাহিড়ি, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, 8:00 জানা অজানা, 8:05 তুবড়ি, কৌতুক নাটিকা তুমি কে আমি অনর্থক রচনা যতীন্দ্র চতুর্বেদী, বেতার নাট্যরূপ বাসবী চক্রবর্তী, প্রযোজনা সুব্রত মজুমদার, 8:20 নজরুল গীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী নীলাদ্রি সেন, 9:00 আকাশবাণী সংবাদ বিভাগ আয়োজিত অনুষ্ঠান সেবা প্রকল্প অভিযান, 9:25 জেলার চিঠি, 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ফেলা উপস্থাপনায় অমৃতা হালদার রায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান নাট্যাঙ্গন উপস্থাপনায় চয়নিকা ধারা ও দেবার ঘোষাহা, 12:00 বাংলার মুখ গ্রাম বাঁকিপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়, 12:33 কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার খবর এবং আধুনিক গান, 12:00 রম্যগীতি, 1:45 লাইভ অনুষ্ঠান মহিলা মহল শুনবেন এক কলমে দুই নারী উপস্থাপনায় লাকি বণিক, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 লাইভ ফোন ইন সাঁওতালি অনুষ্ঠান কবি ও তাঁর

পরিবার, কবি ও তাঁর কবিতার সাথে আলাপচারিতা, এ বিষয়ে আদিত্য মান্ডির সাক্ষাৎকার। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রতন কুরি, উপস্থাপনায় মিতুল সাহা। 5:30 সাঁওতালি নাটক রচনা অজিত মান্ডি, প্রযোজনা রাবণ বাসকে। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি শিল্পী মধুসূদন মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান যুব বন্ধুদের জন্য, থাকবে লোকগীতি শিল্পী ময়না মান্ডি ও সহশিল্পীবৃন্দ, মতিলাল হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী। 7:10 কৃষক ও তাঁর পরিবার। 8:00 নাটক গোরা রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ মৃত্যুঞ্জয় মাইতি, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। 9:30 কবিতার জন্য পরিবেশনায় হিমালয় জানা রাকা দাশগুপ্ত ও রাজদীপ রায়। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা। 11:00 কীর্তন শিল্পী প্রণতি সেনগুপ্ত। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই শুনবেন সুবদ্ধ সঙ্গীত খেয়াল শিল্পী পণ্ডিত নারায়ণ রাও যোশী। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 6:35 রামচরিত মানস, আজ শুনবেন 245তম পর্ব। 6:45 শ্যামাসঙ্গীত অভয়পদ চৌধুরীর কণ্ঠে। 7:10 যুববাড়ির অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় প্রিয়স্মা গঙ্গোপাধ্যায়। 8:30 লোকগীতি শিল্পী সৌমিক দাস। 8:50 বেহালা শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়। 9:10 রাজধারা, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় আফতাব আলম। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 12:00 সুরভি, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। জানিয়ে দিলাম আজ সারাদিন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত নারায়ণ রাও যোশী। প্রথমে রাগ আহির ভৈরব। খেয়াল শিল্পী পণ্ডিত নারায়ণ রাও যোশী।

সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল শুনছেন শিল্পী পণ্ডিত নারায়ণ রাও যোশী। এখন রাগ জৌনপুরী।

প্রথমে আহির ভৈরব ও পরে জৌনপুরীর আগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত নারায়ণ রাও যোশী। সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন রামচরিত মানস, আজ শুনবেন 245তম পর্ব।

শুনলেন রামচরিত মানস, আজ শুনলেন 245তম পর্ব, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শ্যামা সঙ্গীত, শিল্পী প্রণতি সেনগুপ্ত।

রাতের অন্ধকারটা কাটিয়ে এবং এই বৃষ্টির সকালের মেঘলা ওয়েদার কাটিয়ে ভোরের আলোটা সবে পড়তে শুরু করেছে, তাই তো? এই যে আমাদের আকাশটা ধীরে ধীরে অন্ধকারটা কাটিয়ে উঠছে, সেটা দেখতেও কতটা ভালো লাগে না? পরিষ্কার হচ্ছে আকাশটা, জানলার গ্রিল গলে হয়তো দু একটা ওই বৃষ্টির ফোঁটা বয়ে পড়ছে তোমার ঘরের মেঝেতে, বাইরে হয়তো দু একটা পাখির ডাক শোনা যাচ্ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়ে গেছে আমাদের চারপাশের ব্যস্ততা, তাই তো? ঘড়িতে এখন ঠিক 7:11, আর চায়ের কাপে চুমুক দিতে দিতে হয়তো বা হয়তো ওই খবরের কাগজটা সবেমাত্র হাতে নিয়েছো আর বসেছ আমাদের এই যুবাণীর সুপ্রভাতের আড্ডা শুনতে, তাই তো? আচ্ছা, কখনো কি মনে হয় এই যে ভোরের ঠান্ডা হাওয়াটা বা এই যে আজকে সুন্দর একটা বৃষ্টি স্নাত সকাল, বৃষ্টির ভেজা ভেজা সকাল, সুন্দর ওয়েদার, ঘুম ঘুম পাচ্ছে এরকম একটা ওয়েদার, কিন্তু কখনো মনে হয়েছে যে এরকম সুন্দর সকালটা যদি আর না থাকে, যদি এই সকালটা, এই রোদ মাখা বা বৃষ্টি ভেজা সকালটা ধোঁয়ায় ঢেকে যায়, কেমন হবে বলো তো তাহলে সকালগুলো? একটু অন্যরকম কথা দিয়ে আজকে শুরু করলাম, তাই তো? মানে একটু মন ভার করা, হয়তো একটুখানি বিষাদময় কথা দিয়ে শুরু করছি, কিন্তু না, আজকের দিনটা একটু স্পেশাল। কেন স্পেশাল জানো? আজকের দিনটা স্পেশাল কারণ আজকে 26শে সেপ্টেম্বর, এবং এই 26শে সেপ্টেম্বর দিনটার আমাদের ক্যালেন্ডারের পাতায় একটা বিশেষ মূল্য আছে। কেন বলো তো? আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডে, মানে বিশ্ব পরিবেশগত স্বাস্থ্য দিবস। মানে আমাদের তো স্বাস্থ্য থাকেই, তার সঙ্গে আমরা যে পরিবেশে বাস করছি সেই পরিবেশেরও এই স্বাস্থ্য থাকা তো ইম্পর্ট্যান্ট, তাই না? যে যে পরিবেশে বাস করছি তার আশেপাশের স্বাস্থ্য কেমন, মানে কোথায় ধোঁয়া রয়েছে, কোথায় পলিউশন রয়েছে, কীভাবে সেই পলিউশন কমানো যায়। যেমন ধরো, আমরা অসুস্থ হলে, মানে আমাদের হেলথ ঠিক না থাকলে, স্বাস্থ্য ঠিক না থাকলে আমাদের কী করা হয়, আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হয়, এবং ডাক্তার বিভিন্ন রকম ওষুধ দেয়, ওষুধ না দিলে অন্যান্য রকম উপায় বলে দেয় যে কীভাবে আমার জ্বরটা ঠিক হতে পারে বা আমাদের হেলথ ঠিক থাকতে পারে। তো তেমনই আমাদের এই পরিবেশেরও কিছু কিছু সময় অসুখ হয়, এবং সেই অসুখটা কিন্তু দীর্ঘায়িত, মানে অনেক দিন ধরে চলে, এবং এই অসুখের কারণ কিন্তু আমরা। এটা বলতে খুব খারাপ লাগে, কিন্তু আমাদের কারণেই আমাদের এই প্রকৃতি মা

আমাদের পরিবেশ দূষিত হয়ে পড়ছে এবং ক্রমাগত সেই পরিবেশ কিন্তু ধীরে ধীরে দূষিত হয়েই চলেছে। সেই দূষণ আর কোনোভাবেই কমছে না, কারণ আমরা চাইছি না, আমরা কোনোভাবেই কোনো রকম পদক্ষেপ নিতে পারছি না। একমাত্র আমরাই তো পারি এই পরিবেশটাকে বদলাতে, তাই না? তো আজকের দিনটা তো স্পেশাল একটা কারণে বললাম, কিন্তু আরও বেশ কিছু কারণে কিন্তু আজকের দিনটা স্পেশাল। তো কেন স্পেশাল সেটা কিন্তু শুনবো আমাদের আজকের দিনে বিভিন্ন ঘটনার পক্ষ থেকে, মানে আজকের দিনে আরও কী কী নতুন ঘটনা বা আজকের দিনে কী কী বিশেষ ঘটনা ঘটেছিল সেটা শুনে বরং আমরা সরাসরি আমাদের আজকের বিশেষ আড্ডায়, মানে 26 সেপ্টেম্বর ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডেতে আমরা ফিরব। কিন্তু তার আগে আজকের দিনটা আর কিসের কিসের জন্য ফেমাস, আর কিসের কিসের জন্য বিখ্যাত সেটা শুনে আমরা আড্ডায় ফিরছি। কেমন, তোমাদের সঙ্গে রয়েছি আমি তোমাদের যুববাণীর বন্ধু প্রিয়সমা।

1942 সালে আজকের দিনে ভারতে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ CSIR প্রতিষ্ঠিত হয়। 1987 সালের আজকের দিনে কলকাতায় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি প্রতিষ্ঠিত হয়। 1903 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি চলচ্চিত্র পরিচালক, গীতিকার, সঙ্গীতকার, গল্পকার, ঔপন্যাসিক ও অভিনেতা হীরেন বসু। 1923 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক দেবানন্দ। 1932 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মনমোহন সিং, ভারতীয় রাজনীতিবিদ ও আমাদের দেশের 14তম প্রধানমন্ত্রী। 1977 সালের আজকের দিনে প্রয়াত হন বিশ্ববন্দিত ভারতীয় নৃত্যশিল্পী ও নৃত্য পরিকল্পক উদয়শঙ্কর। 1982 সালের আজকের দিনে প্রয়াত হন ভারতীয় চিত্রশিল্পী নীরদ মজুমদার। 1989 সালের আজকের দিনে প্রয়াত হন খ্যাতনামা বাঙালি গায়ক ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। তাহলে শুনলে তো আজকের দিনটা আর কিসের কিসের জন্য বিখ্যাত, কিসের কিসের জন্য আজকের দিনটা আমাদের মনে রাখা উচিত? অবশ্যই কিছু কিছু জিনিস মনে থাকবে, কিন্তু এই যে বিষয়টা, এই যে গুরুগম্ভীরভাবে যে জ্ঞান দেওয়ার মতো করে আজকের এই সুপ্রভাতের আড্ডাটা শুরু হলো, সেটা কিন্তু একেবারেই মানে গুরুগম্ভীর থাকবে না। কারণ আজকে তোমাদের যুবানির বন্ধু প্রিয়সমা আমি এখানে বসেছি তোমাদেরকে গল্পের মতো করে আমাদের এই পরিবেশগত স্বাস্থ্য দিবস এটা কেন তৈরি হলো বা এটা কেন হঠাৎ করে পরিবেশগত স্বাস্থ্য নিয়ে আমরা ভাববো সেই বিষয়টা একটু গল্পের মতো করে তোমাদেরকে বলার জন্যই এসেছি। তো এসেছি যখন, তাহলে যুববাণী থাকবে এবং যুববাণীতে গান থাকবে না? তা কিন্তু হয় না। তো আজকের সকালটা বড্ড সুন্দর, ঝমঝমিয়ে বৃষ্টি, বৃষ্টির পরে একটা মেঘলা আকাশ, সুন্দর আকাশ। তো সেই সুন্দর একটা সকালে মন ভালো করে দেওয়ার একটা গান অরিজিৎ সিংয়ের পক্ষ থেকে শুনবো, তারপরে ফিরে আসবো সরাসরি আবার আড্ডায়। কেমন, কোথাও যেও না।

আমাদের মন কিন্তু অনেক কিছুই মানতে চায় না, তেমন অনেক কিছুই আমরা হয়তো বুঝে উঠতে পারি না, তাই না? এই যে ধরো গানটা শুনে এলাম, মনটা কতটা শান্ত হলো। কিন্তু এরপর যখন বললাম যে মন কত কিছু জানে না, কত কিছু বোঝে না, সেখানে একটা গল্প বলতে হয়। জানো, এই যে আজকে বৃষ্টিটা দেখে একটা কথা মনে পড়লো, আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডে বলে, যখন ছোটোবেলায় এরকম বৃষ্টি হতো, ঝমঝমিয়ে বৃষ্টি হতো এবং আমাদের বাড়ির সামনেটা জল জমে যেত, তখন সবাই মিলে, মানে আমাদের পাড়ায় যত বাচ্চা ছিল সেই সব বাচ্চারা মিলে আমরা কাগজের নৌকো বানাতাম। কারুরটা লাল, কারুরটা হলুদ, কারুরটা নীল, আবার কারুরটা সাদা। বেশিরভাগই সাদা থাকতো, কারণ তখন এই লাল নীল হলুদ সবুজ পাতা হয়তো আমরা সবাই পেতাম না, মানে আমাদের পুরনো খাতার পেছনের পৃষ্ঠা থেকেই আমরা একটা পৃষ্ঠা নিতাম এবং সেখান থেকে একটা কাগজের নৌকো বানিয়ে সেখানে রেস করতাম যে দেখবো কার নৌকোটা আগে এগোয়। যদি কখনো জল নাও জমতো, মানে আমার বাড়ির সামনেটা এমনই যে খুব একটা জল জমতো না, কিন্তু ওই যে নালা থাকতো, ওই নর্দমা নালায় আমরা সেই নৌকা ভাসাতাম এবং খুব ঝাড় খেতাম, অবশ্যই খুব বকা খেতাম বাবা মায়ের কাছে যে নোংরা জল ঘাটছে, এই ঘাটছে। কিন্তু তাও ওটা একটা অনাবিল আনন্দ, তাই না? মানে ওই আনন্দটা হয়তো অন্য কিছুর সঙ্গে কম্পেয়ার করা যাবে না। তো তেমনই যখন দেখতাম যে কার নৌকোটা কত দূর যাচ্ছে, কোথাও কি আটকে যাচ্ছে কিনা, তখন একটা আলাদা আনন্দ হতো এবং পিছন পিছন দৌড়াতাম নৌকাটা কত দূর এগুলো দেখতে। কিন্তু এখন যখন রাস্তাঘাটে বেরোই, রাস্তাঘাটে যখন দেখি জল জমে আছে, কতটা বিপজ্জনক মনে হয় বলতো। এই যেমন আজকে আমি এলাম, আজকে আসার সময় রাস্তায় এতটা, মানে কালকে সারা রাতই মোটামুটি বৃষ্টি হয়েছে, তারপরেও সকালে বৃষ্টি হয়েছে, তো যতটা জল জমেছে রীতিমতো গাড়ি চালাতে ভয় লাগছিল। মানে কোথায় কোথায় কী গর্ত হয়ে আছে বা কোথায় কতটা জল জমে আছে সেটা বুঝতে না পারলে যে কোনো সময় যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এবং প্রতিনিয়ত এই বৃষ্টির দিনে কত জায়গায় কত রকমভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার কিন্তু আমরা হদিশ রাখি না। তো এই মানে দুটো ফেজ, দুটো জায়গা, যে একটা সময় জল জমলে আনন্দে আমরা নৌকো ভাসাতাম, আর সেখানে আজকে আমাদের শহরে একটু ভারী বৃষ্টি হলেই রাস্তাঘাটে জল জমে যায় আর সেই জলের ওপর ভাসতে থাকে হাজার হাজার প্লাস্টিকের প্যাকেট বা অন্যান্য বোতল বা থার্মোকলের টুকরো। কাগজের নৌকো আর দেখাই যায় না। কেন দেখা যায় না? এই বদলটা কেন হলো? এই প্রশ্নগুলো কি আমরা নিজেদের মনকে করি যে বদলটা হঠাৎ কেন?

0: আমরা কেন এই বদলটা দেখতে পাচ্ছি? এটাই কিন্তু আমাদের পরিবেশের স্বাস্থ্যের অবনতি। আমাদের নিজেদের শরীর খারাপ হলে যেমন আমরা ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, যেমনটা প্রথমে বললাম, কিন্তু আমাদের চারপাশের এই পরিবেশের যখন জ্বর আসে তখন সে কার কাছে যায় বলো তো? এই ভাবনা থেকেই 2011 সালে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ এনভায়রনমেন্টাল হেলথ অর্থাৎ IFEH প্রথমবার ঠিক করে যে পরিবেশের স্বাস্থ্য নিয়ে মানুষকে সচেতন করা দরকার, এবং সেই সচেতনতা বৃদ্ধি করতেই এই একটা দিন দরকার, বিশেষ দিন দরকার, যেমন আমরা বিভিন্ন রকম দিন পালন করি না, মাদার্স ডে, ফাদার্স ডে, মানে অন্যান্য ভ্যালেন্টাইন্স ডে, যে কোনো জিনিসের একটা বিশেষ দিন থাকা দরকার মনে করিয়ে দেওয়ার জন্য যে এই মানুষটার বা এই জিনিসটার তোমার জীবনে গুরুত্ব কতটা। তো সেই এনভায়রনমেন্টের গুরুত্ব কতটা সেটা বুঝিয়ে দিতেই এই IFEH প্রথমবার এই এনভায়রনমেন্টাল হেলথ ডে বলে একটা দিন শুরু করে, এবং এর মূল কথা একটাই ছিল, পরিবেশ সুস্থ না থাকলে আমরা কোনোভাবেই সুস্থ থাকতে পারবো না। আমাদের ভালো থাকাটা পুরোপুরি নির্ভর করছে প্রকৃতির ভালো থাকার উপর। এই যে আমরা এত বড় বড় কথা বলি যে পরিবেশকে বাঁচানোর কথা, বা আসলে এই বিষয়টা কিন্তু খুব সাধারণ, পরিবেশকে কীভাবে বাঁচাবো? ধরো তোমার বাড়িতে রোজ রাত্রেবেলা একটা আবর্জনার প্যাকেট জমে, ঠিক আছে, বাড়িতে সারাদিনে যত আবর্জনা হয় সেটা তোমরা একটা প্যাকেটে এক জায়গায় করো, সেই প্যাকেটটা ধরো গার্বেজ ব্যাগ বা অন্যান্য কাগজের ব্যাগ যেটাই থাকুক সেটার মধ্যে এক জায়গায় করো। এবার সেটা কোথাও এখানে সেখানে ফেলে না দিয়ে যখন সকালবেলা আমাদের যিনি সমস্ত ময়লা নিতে আসেন গাড়ি নিয়ে তার কাছে ফেললে, বা যেগুলো প্লাস্টিক কোনো হট করে রাস্তায় খেলে কোনো কিছু প্লাস্টিকের প্যাকেট থেকে, সেটা রাস্তায় ওই নর্দমার সামনে ফেলে না দিয়ে কোনো একটা ডাস্টবিন খুঁজে ফেলে দাও। ইভেন আমি প্রথমে এই সব ব্যাপারে হয়তো খুব একটা বেশি অবগত ছিলাম না, এখন ধীরে ধীরে বুঝতে পেরে একটা কাজ করি, ধরো নিজেদের ব্যাগ যে সেই ব্যাগে একটা করে এক্সট্রা স্পেয়ার প্যাকেট রাখি, একটা এক্সট্রা প্যাকেট রাখি, মানে ধরো একটা পলিথিন প্যাকেট বা যেটা এখন মানে পরিবেশ বান্ধব যে প্যাকেট হয় এখন যেগুলো হাই রেজিস্ট্যান্স, সেই প্যাকেট একটা রেখে দিই বা একটা কাগজের ঠোঙা রেখে দিই, যার মধ্যে সারাদিনের রাস্তায় ধরো আমি কোনো কিছু খেলাম সেই জিনিসগুলোর প্যাকেট বা চায়ের কাপ বা কোনো একটা জুস খেয়েছি তার বোতল সেই প্যাকেটের মধ্যে জমা করি, এবং যেখানে ডাস্টবিন দেখতে পাই সেখানে ফেলে দিই, অথবা বাড়ি এসে নিজেদের বাড়ির ডাস্টবিনে ফেলি। তো এই একটা ছোট্ট পদক্ষেপ তোমরাও যদি করতে পারো তাহলে দেখবে যে এক এক করেই তো 100 হয়, তাই না? মানে আমরা যখন এই কাজটা করি আমার চারিদিকে অনেকেই বলে বাবা তুই বাঁচি কী হবে, তুই করলে কী হবে, আর লোক শুনবে, কিন্তু এই পরিবেশের মধ্যেও তো আমি একজন, এই একজন যদি এই কাজটা শুরু করে তাহলে আরও দুজন দেখে শুরু করতে পারে, এবং সেই দুজন থেকেই 50 জন হবে, সেই 50 জন থেকেই 100 জন হবে। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের এই চারপাশের দুনিয়াটাকে পাল্টে ফেলতে পারি এবং চেষ্টা করতে পারি যে যাতে আমাদের চারপাশের দুনিয়াটা, চারপাশের পরিবেশটা একটু হলেও বদলায়, তাই না? সেই দুনিয়া বদলানোর গান, সেই দুনিয়া পাল্টানোর গান আমাদের শুনিয়েছিলেন সুমন চট্টোপাধ্যায়। সেই গানটা শুনে আমরা আবার ফিরে আসবো আমাদের আজকের আড্ডায়। কোথাও যেন তোমাদের সঙ্গে রয়েছি আমি তোমাদের যুবাণীর বন্ধু প্রিয়সমা।
1: মানুষের মানুষে টান, ওসব পুরনো গান, সেই গান মনে নেই, দুনিয়া পাল্টাবে, মানুষে মানুষে টান, ওসব

গানটা শুনে আবার ফিরে এলাম তোমাদের কাছে এই আজকে সুন্দর পরিবেশগত স্বাস্থ্য দিবস নিয়ে গল্প করতে। এবং সে গল্পের ফাঁকে গান তো শুনছি এবং কিছু কিছু সুন্দর সুন্দর কথা হয়তো তোমাদেরকে উপহার দিতে পারছি। কিন্তু আজকের এই কিছু গল্পের মধ্যে আরও একটা গল্প তোমাদেরকে শোনাবো, সেটা হচ্ছে সেদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা কাক রাস্তার ধারে একটা ডাস্টবিন থেকে কি যেন একটা মুখে করে উড়ে নিয়ে চলে গেল। একটু খেয়াল করে দেখলাম সেটা কোনো ডালপালা বা খড়কুটো নয়, সেটা একটা চকচকে প্লাস্টিকের র্যাপার। পাখিটা হয়তো ভাবছে যে এটা নিয়ে এটা দিয়েই সে তার সুন্দর বাসাটা বানাবে। দৃশ্যটা দেখে আমার বুকের ভেতরটা কেমন একটা যেন করে উঠল। কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য এত বেশি প্লাস্টিকের আবর্জনা তৈরি করেছি যে পাখিরাও আজ তাদের বাসা বানানোর জন্যে প্রাকৃতিক জিনিসের বদলে প্লাস্টিক ব্যবহার করছে। ভাবতো আমরা যখন আগে দেখতাম বাবুই পাখির বাসা দেখতে পেতাম বা বিভিন্ন পাখির বাসা দেখতে পেতাম, তো সেই পাখির বাসা যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে খুব কিছু নতুন নয়, তাই না? তো সেইগুলোই আমাদের কাছে খুব বড় ব্যাপার। মানে ধরো বাবুই পাখির বাসা আগে যখন আমরা বিভিন্ন জায়গা ধরো কোনো একটা গলি দিয়ে যাচ্ছি বা কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক মানে ধরো গাছের দিকে একটা ঝুলছে, কিন্তু সেগুলো কি আর দেখতে পাও? দেখতে পাই না তো আমরা, কারণ আমাদের চারিপাশের পরিবেশটা এতটাই আবর্জনায় ভরে গেছে। তো সেই আবর্জনায় ঢাকা শহরটাতে সেই প্রাকৃতিক জিনিসগুলো, সেই মানে সুন্দর জিনিসগুলো, নিখুঁত জিনিসগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমরা তো দেখতে ভালোবাসি, আমরা তো চাই আমাদের পরিবেশটা সুন্দর হোক, আমাদের চারপাশটা আরও সুন্দর করে দেখতে চাই, কিন্তু সেই সুন্দরতাটা, সেই মানে সেই একটা অদ্ভুত মুগ্ধতা সেটাই হারিয়ে যাচ্ছে, তাই না? আমরা তো কত কিছুই ভালোবাসি, সেই ভালোবাসি কী কী ভালোবাসি, সেই সব গান শুনবো, সেই সব কথা শুনবো মোহিনের ঘোড়াগুলির এই গানটা থেকে। কেমন

আমরা তো কত কিছুই ভালোবাসি, তাই না? তেমনই ভালোবাসার মধ্যে পড়ে এই যত কিছু শুনলাম গানের মাধ্যমে, সেই ভালো লাগার জিনিসগুলো। কিন্তু সেই ভালো লাগার জিনিস শুনতে শুনতে আরও একটা জিনিস আরও তোমাদের কাছে নিবেদন করার, যেটা সেটা হচ্ছে আমাদের যুবমানির বন্ধুরা কিন্তু আমাদের জন্য অনেক অনেক গান উপহার দেয় প্রতিনিয়ত, তাই না? আমাদের কত গান উপহার দিয়ে পাঠায়, কত সুন্দর সুন্দর গান উপহার দিয়ে পাঠায়। তেমনই আজকের সুপ্রভাতের আড্ডায়ও কিন্তু তেমনই সুন্দর সুন্দর গান উপহার দিয়ে পাঠিয়েছে আমাদের যুববাণীর বন্ধুরা। সেই গানগুলো কিন্তু তোমাদেরকে শোনাবো, অবশ্যই শোনাবো, কারণ তারা এত সুন্দর করে গান গিয়ে আমাদের জন্য উপহার পাঠিয়েছে, সেটা না শুনলে কি হয়, তাই না? তো সেই গান শুনবো, তার সঙ্গে থাকবে আমাদের আজকের এই আড্ডাটা, মানে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডের আড্ডা। তো প্রথমেই যার গান শুনবো আমরা, সে হচ্ছে আদিত্য দে। তো তার প্রথম গানটা দিয়ে তোমাদের এই আজকের যে যুববাণীর আড্ডা সেটা সম্পূর্ণ করা যাক তার গানটা শুনে, কেমন?

অদ্ভুত সুন্দর, তাই না? কোনো কথা ছাড়াও আমাদের যে সুন্দর সুন্দর মানে এই যে সুন্দর মেলোডিয়াস একটা উপহার বিষয় দিয়েছে, মানে এই যে সুন্দর গিটারটা বাজিয়ে শুনিয়েছে আমাদের আদিত্য, আমাদের যৌবনের বন্ধু, তার জন্যে তাকে একটা কুর্নিশ জানাতেই হয়, কারণ তার জন্যেই এত সুন্দর একটা সুর আমরা শুনতে পেলাম, এবং তাকে তো ধন্যবাদ জানাবই। এবং তার আরও কিছু কথা, মানে তার আরও কিছু এই গানের সুর আমরা শুনবো, তোমাদের সঙ্গে থাকবে আদিত্যর তরফ থেকে আরও একটি গানের সুর তোমাদের জন্য।

সত্যি তো, তোমরা তো আমাদের এই গানের ওপারেই দাঁড়িয়ে আছো, তাই না? মানে ধরো আমি তোমাদের সামনে এই মাইকের এবারে আর তোমরা মাইকের ওপারে, মানে রেডিও ঠিক ওপারে। তো তেমনভাবেই এই সুরের জাদুতে, এই হাওয়াইয়ান গিটার বাজিয়ে আদিত্য রয় কিন্তু, মানে আদিত্য দে কিন্তু আমাদের ক্রমাগত মুগ্ধ করে চলেছে। এবং এই আদিত্য দে কিন্তু আমাদেরই যুববাণীর সঙ্গীত শিল্পী, তার জন্যে একটা জোরে হাততালি আমি এক্ষুনি দিতে পারছি না, কিন্তু প্রাণ থেকে মন থেকে আনন্দ সংবাদ জানাচ্ছি এবং সুসংবাদ জানাচ্ছি যে তোমার এই সুন্দর সুন্দর এই সুরগুলো, এই হাওয়াইয়ান গিটারের সুর কিন্তু আমাদের ক্রমাগত মুগ্ধ করেই চলেছে, আজকে সকালটা সুন্দর করে দিয়েছে। যেমন আজকে সকালটা সুন্দর এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথের জন্য, তেমনই তোমার সুরগুলো কিন্তু আজকে সকালটাকে আরও সুন্দর করে তুলছে। মনে হচ্ছে আরও শুনি। হ্যাঁ, এই আরও শুনি কথাটা, এই মনের কথাটা আদিত্য কিন্তু শুনে ফেলেছিল, সেই জন্যেই ও আরও কিছু সুর আমাদের জন্যে উপহার দিয়েছে। সেই সুর শুনে, এই হাওয়াইয়ান গিটারের সুরে নিজেদেরকে ভাসিয়ে দিয়ে আমরা আবার ফিরে আসবো আমাদের যৌবনের আড্ডায়। কেমন?

কি অদ্ভুত সুন্দর, তাই না? মানে সত্যি, মানে আদিত্যকে বারবার ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর সুন্দর সুর আমাদেরকে উপহার দিচ্ছে। এই যে গানগুলো, এই গানগুলো কিন্তু আমাদের চিরপরিচিত কিছু গান, চিরপরিচিত কিছু সুর। তো সেই সুরগুলো, সেই গানগুলো আমাদের আবার মনে করিয়ে দেবার জন্য, এবং এই সুরগুলো আমাদের কাছে এতটাই পরিচিত যে আমরা সত্যি নস্টালজিক হয়ে যাই। যেমন ধরো আজকের আড্ডাটা যখন শুরু করেছিলাম, তখন এই ধরো কাগজের নৌকো বা অন্যান্য যখন স্মৃতির কথা বলছিলাম, তখন এই ওই স্মৃতিগুলোর সঙ্গে এই সুরগুলো সুন্দরভাবে ওতপ্রোতভাবে মিলে যাওয়ারই কথা। কারণ এই সুরগুলো আমাদের সেই ছোটোবেলাটাকে, সেই ছেলেবেলাটাকে আরও সুন্দর করে মনে করিয়ে দেওয়ার মতোই। তেমনই আদিত্য কিন্তু আরও একটা সুন্দর সুর আমাদেরকে উপহার দিয়েছে, এবং এটাই আদিত্যর উপহার দেওয়া শেষ সুর। সেই সুরটা শুনে আমরা কিন্তু আবার আমাদের আড্ডায় ফিরে আসবো। কোথাও যেও না, তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের যৌবনীর বন্ধু প্রিয়সমা।

সত্যি যেমনটা আদিত্য সুরে সুরে আমাদেরকে জানালো যে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, সত্যি তো আমরা আমাদেরই রাজত্ব, মানে আমাদের এই সুন্দর পৃথিবীটা, সেই পৃথিবীটা তো আমাদের কাছে একটা বাড়ির মতো, আমাদের ঘর বাড়ি তো সেই পৃথিবীটা, সেই পৃথিবীটাকে আমাদের বাড়ির মতোই পরিষ্কার রাখার কথা না? তেমন করেই পরিষ্কার রাখার কথা কিন্তু, কারণ এই দায়িত্বটা আমাদেরই। যেমন একটা রাজ্যকে সুন্দর করে সুগঠিত করার দায়িত্ব একজন রাজা এবং প্রজার, তেমনই আমাদের এই আমাদের এই দেশটাকে আমাদের সুন্দর করে সাজিয়ে রাখার, সুন্দর করে গুছিয়ে রাখার এবং যত্ন করার দায়িত্বটা কিন্তু আমাদের, মানে আমাদের কাঁধেও সমানভাবে বর্তায়। কারণ আমরা যদি পরিষ্কার না করি, আমরা যদি নিজেদেরকে কন্ট্রোল করতে না পারি, তাহলে যত পরিষ্কারই লোকজন করুক আর কিছুই হবে না, পরিবেশ সুস্থ আর হবে না, তার স্বাস্থ্য ঠিক থাকবে না কখনো। তাই চেষ্টা করব আমরা যতটা সম্ভব চেষ্টা করব আমাদের এই পরিবেশটাকে সুস্থ রাখার, যাতে আমাদের পরিবেশের জ্বর জারি না হয়, আমাদের পরিবেশ যেন জ্বরে ক্লান্ত হয়ে শুয়ে না পড়ে, সঙ্গে আমরা যেন সুস্থভাবে থাকতে পারি, আমরা যেন আমাদের পরিবেশটাকে সুস্থ রাখতে পারি, সেটাই প্রার্থনা। এবং চারপাশটাকে আমরা নিজেরাই, আমাদের এই অঙ্গীকারটা থাকা উচিত, আমাদের চারপাশটাকে আমরা একটু হলেও ভালো রাখবো, কারণ একটা ছোট্ট চেষ্টাই তো পারে না একটা বদল আনতে। সকালের এই স্নিগ্ধতাটা সারাদিন তোমার সঙ্গে থাকুক এটাই আশা করব, এবং মন ভালো করা একটা গান দিয়ে তোমাদের থেকে আজকে বিদায় নেব, তোমাদের যৌবনের বন্ধু প্রিয়সমা, যাতে দিনটা আরও রঙিন হয় সেই রঙিন একটা গান দিয়ে বিদায় নেব অনুপম রায়ের কণ্ঠ দিয়ে। ফিরে আসবো আবার কোনো দিন অন্য কোনো আড্ডায়। কেমন, ধন্যবাদ জানাই আদিত্যকে এত সুন্দর সুন্দর সুর উপহার দেওয়ার জন্য, আর ধন্যবাদ জানাই তোমাদেরকেও আমাদের সঙ্গে থাকার জন্য।

এতক্ষণ লোকগীতি শুনলেন সৌমিক দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বেহালায় লঘু সঙ্গীতের সুর, শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়।

দেহালায় লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনালেন সন্দীপন গঙ্গোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। পশ্চিমবঙ্গে বহুল আলোচিত জন নিরাপত্তা বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ফেরত পাঠিয়েছেন বলে প্রচারিত খবর সম্পূর্ণ ভিত্তিহীন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন। নবান্নে গতরাতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশককে নিয়ে এক জরুরি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিলটি এখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিবেচনাধীন, রাষ্ট্রপতির কাছে তা পাঠানোই হয়নি। সংবাদ মাধ্যমের একাংশ এবং রাজনৈতিক মহলের একটি অংশ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে।
1: প্রথমত রাষ্ট্রপতির কাছে স্বরাষ্ট্র মন্ত্রক হয়ে এই বিল পৌঁছায়নি, কান দিয়ে দেখে যারা এইসব করছেন তাদের চোখ দিয়ে দেখার অনুরোধ করব। সেকেন্ড থিং হচ্ছে, আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কনসাল্ট করার পরে যেটুকু পেয়েছি, জিএস লেভেলে এই বিল, তার যে সিস্টেম রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে, সেই কাজগুলো তারা করছেন। ল ডিপার্টমেন্ট বা যেসব রাইট ডিপার্টমেন্ট থাকে তাদের যা প্রসেস আছে নর্মাল, সেই কাজের সঙ্গে তারা করছে। অর্থাৎ কমপ্লিটলি বেসলেস, ফেক এবং আর্টিফিশিয়ালি এই সংবাদ ছাপা হয়েছে, ছড়ানো হয়েছে, চর্চা করা হয়েছে।
0: উল্লেখ, রাষ্ট্রপতি রাজ্যের প্রস্তাবিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন বলে গতকাল খবর প্রচারিত হয়। সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ এবং জন নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে গত জুনে বিধানসভায় বিলটি পাশ করেছিল রাজ্য সরকার। রাজ্য পর্যটন দপ্তর পশ্চিমবঙ্গে পর্যটনে বিনিয়োগকারীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করতে চলেছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামীকাল কলকাতার তাজ বেঙ্গল ক্রিস্টাল রুমে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন। তিনি বলেন, বিনিয়োগকারীদের সম্মেলনের মাধ্যমে যে বিনিয়োগ ঘোষণা করা হবে এবং যা বাস্তবে রূপায়িত হবে, তার মধ্যে দিয়ে একদিকে রাজস্ব সংগ্রহ, অন্যদিকে বড় ধরনের কর্মসংস্থান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। পাঁচ দিনের ব্যাংকিং পরিষেবা চালু সহ কয়েকটি দাবিতে ব্যাংক কর্মচারীদের সাতটি সংগঠন এআইবিইএ, এআইবিওসি, এনসিবিই, এআইবিওএ, বিএফআই, আইএনবিওসি ও আইএনবিএফের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন্স ইউএফবিইউ আগামী সোম থেকে বুধবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। ইউএফবিইউএ এর ডাকা তিন দিনের এই ব্যাংক ধর্মঘটের প্রেক্ষিতে আরবিআই এর নির্দেশ অনুসারে আগামীকাল সমস্ত ব্যাংক খোলা থাকবে, সব শাখায় যথাযথ কাজ হবে। খুব সমস্যা এড়াতে অর্থ লেনদেনের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলির তরফে তাদের গ্রাহকদের আবেদন জানানো হচ্ছে। এদিকে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে ইউএফবিইউ এর পশ্চিমবঙ্গের আহ্বায়ক সুদীপ দত্ত বলেন, সরকারের তরফে চুক্তি রূপায়নের কোনো নির্দিষ্ট সময়সীমা না পাওয়ায় বাধ্য হয়ে তাদের ধর্মঘটের পথে যেতে হচ্ছে।
2: এর আগে আমরা 11 সেপ্টেম্বর একদিনের ধর্মঘট করেছিলাম এবং আমাদের আগামী কর্মসূচি হচ্ছে 26শে অক্টোবর থেকে লাগাতার ধর্মঘট। আমাদের অনেকগুলো দাবির মধ্যে মূল হচ্ছে 5 ডেজ ব্যাংক, 8ই মার্চ 2024 12 বাইপার্টাইট সেটেলমেন্ট এবং 9th জয়েন্ট নোট সই হয়, সেখানেও সেটা চুক্তির আকারে থাকে যে 5 দিন আমরা 40 মিনিট করে অতিরিক্ত কাজ করব এবং তার বিনিময়ে সকল শনিবার ছুটি থাকে। মার্চ 2024 পর থেকে আজকে 2.5 বছর 30 মাসের ওপর অতিক্রান্ত, এখনো অবধি সেই চুক্তি রূপায়ণ হয়নি।
0: দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের ঢোলা গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির জয়ন্ত বৈদ্য। 25 আসনের এই পঞ্চায়েতে তৃণমূলের 6, সিপিআইএম এর 4, আইএসএফ এর 1 এবং একজন নির্দল সদস্যের সমর্থনে তিনি গতকাল প্রধান নির্বাচিত হন। অন্যদিকে জলপাইগুড়ি ডুয়ার্সের মাল ব্লকের রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে বিজেপি। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। এই উপলক্ষে কলকাতা পুরসভার উদ্যোগে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর উদ্যানে এক অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উত্তর ছত্তিশগড় ও সংলগ্ন উত্তর পূর্ব মধ্যপ্রদেশের ওপর অবস্থান করছে। এর সঙ্গে পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর প্রভাবে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। এদিকে প্রবল বৃষ্টির জেরে আজ সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের মধ্যে অংশ বন্ধ রাখা হয়েছে। সেবক থেকে রংপো পর্যন্ত প্রায় ৫২ কিলোমিটার অংশে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা থাকলেও কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। নিম্নচাপের জেরে ৪ দিন লাগাতার বৃষ্টি চলছে পুরুলিয়ায়। এর ফলে বিপর্যস্ত জনজীবন, বহু রাস্তার ওপর ভেঙে পড়েছে গাছ, কজওয়ের ওপর দিয়ে বইছে নদীর জল। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর বেলা ১২:৩০টায়।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সালাগ্গা ভারালি টোড়ি রাগে সেতার বাজিয়ে শোনালেন নীলাদ্রি সেন। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পিনাকী চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল আকাশবাণী কলকাতা। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: For rough sea conditions along the Keralam, Mahe, Lakshadweep and southern Tamil Nadu coasts from today until September the 28th. Due to the swell surge phenomenon, waves measuring 1 to 1.5 meters are likely along the Keralam coast. Both the Indian men's and women's kabaddi teams today won gold medals at the IEG Nagoya Asian Games 2026 in Japan. The Indian men's kabaddi team clinched gold, beating Iran 40-34. At the Asian Games, the Indian women's team also edged out Iran in a tense final clash, winning the contest by a 37-34 margin. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আজকে প্রথমে শুনবেন হিন্দি ফিল্ম হীরা পান্না, এই ফিল্ম থেকে প্রথম গানটি কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের ডুয়েটে।

দেবানন্দের জন্মদিন উপলক্ষে শুনছেন তারই অভিনীত ছায়াছবি থেকে কিছু গান। পরবর্তী ছায়াছবি ডার্লিং ডার্লিং থেকে শুনবেন পরবর্তী গানটি, শিল্পী কিশোর কুমারের কণ্ঠে।

0: এতক্ষণ শুনছিলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আর এই গানের সাথে সাথেই আজকের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এরপরে শুনবেন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের পুরুষ ও মহিলা কাবাডি দল এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করেছে। পুরুষদের ম্যারাথনে সাওয়ান বারোয়াল রূপো পেয়েছেন। জাপানকে 2-0 গোলে হারিয়ে ভারত এশিয়ান একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। জাপানের আইচি নাগোয়া এশিয়ান গেমসে আজ কাবাডিতে ভারতের পুরুষ ও মহিলা দুই দলই সোনা জিতেছে। পুরুষ দল ফাইনালে 40-34 এবং মহিলা দল 37-34 ব্যবধানে ইরানকে পরাজিত করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুই দলকেই শুভেচ্ছা জানিয়েছেন। কাবাডি, অ্যাথলেটিক্স, শুটিং ও স্কোয়াশে আজ মোট 7টি পদক জিতেছে ভারত। এর ফলে 4টি সোনা, 12টি রূপো এবং 14টি ব্রোঞ্জ সহ 30টি পদক পেয়ে ভারত তালিকায় দশম স্থানে রয়েছে। অ্যাথলেটিক্সে পুরুষদের ম্যারাথনে রূপো পেয়েছেন সাওয়ান।

আগরওয়াল 2 ঘন্টা 11 মিনিট 37 সেকেন্ড সময় নিয়ে তিনি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। 44 বছর পর এশিয়ান গেমসে ম্যারাথনে পদক পেল ভারত। অ্যাথলেটিক্সে তাজিন্দার পাল সিং তুর পুরুষদের শর্টপাটে রৌপ্য পদক পেয়েছেন। শুটিংয়ে মহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশন টিম ইভেন্টে রূপো পেয়েছেন তিলোত্তমা সেন, বিদর্শা কে, বিনোদ ও আশি চক্সি। স্কোয়াশে মিক্সড ডাবলসে জ্যোৎস্না চিনাপ্পা ও ভেলাভান সেনথিল কুমার জুটি ব্রোঞ্জ পেয়েছেন। প্রাচী চৌধুরী মহিলাদের 400 মিটারে ব্রোঞ্জ পেয়েছেন। ভারতের পুরুষ হকি দল এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠেছে। গিফো প্রেফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আজ গ্রুপ পর্বের ম্যাচে ভারত জাপানকে 2-0 গোলে হারিয়ে শেষ চারে পৌঁছয়। ম্যাচের 15 মিনিটে অভিষেক ও 40 মিনিটে অধিনায়ক হরমনপ্রীত গোল করেছেন। টানা 4 ম্যাচ জিতে 12 পয়েন্ট সংগ্রহ করে ভারত সেমিফাইনালে উঠল। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি চূড়ান্ত হয়েছে। সোমবার ভারত আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে, ওইদিন পাকিস্তান হংকংয়ের মুখোমুখি হবে। মঙ্গলবার বাংলাদেশ, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা নেপালের মোকাবিলা করবে। 1 অক্টোবর 2টি সেমিফাইনাল, 3 অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে আগামীকাল 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2টায়। দীর্ঘ সময় পর দেশের মাটিতে একদিনের সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মাকে দেখা যাবে। দক্ষিণ আফ্রিকায় আগামী বছর হতে চলা একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজকে দেখছে ভারত। দলের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক আজ সাংবাদিকদের বলেন, বিশ্বকাপ নিয়ে তারা চিন্তাভাবনা শুরু করেছেন। 20-25 জন ক্রিকেটার বিশ্বকাপের পরিকল্পনায় রয়েছে। গতকাল অনুশীলন চলাকালীন মোহাম্মদ সিরাজের বলে ডান হাতের কনুইতে চোট পান অধিনায়ক শুভমান গিল, তবে তাঁর চোট একেবারে গুরুতর নয়। আগামীকালের ম্যাচে অধিনায়ক খেলবেন বলে কোটাক জানান। বিশ্বকাপের প্রস্তুতিতে অভিজ্ঞ রোহিত ও কোহলির বিরাট ভূমিকা রয়েছে বলে শীতাংশু জানান। একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার গুয়াহাটিতে এবং শেষ ম্যাচ আগামী শনিবার নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে। ইন্ডিয়ান সুপার লীগ ISL ফুটবল প্রতিযোগিতা 10 অক্টোবর শুরু হবে। আজ ISL এর সূচি প্রকাশিত হয়েছে। 78টি ম্যাচের দিনক্ষণ ঘোষণা হয়েছে। প্রথম দিন বেঙ্গালুরু FC কান্তিরাভা স্টেডিয়ামে খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। ওই দিনই গোয়ার ফতোদা স্টেডিয়ামে FC গোয়া চেন্নাই FC-র মুখোমুখি হবে। 12 অক্টোবর মোহনবাগান সুপার জায়ান্ট ISL অভিযান শুরু করবে। গুয়াহাটিতে সবুজ মেরুন দলের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। গতবারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলের মাঠে নামবে 18 অক্টোবর। প্রথম ম্যাচে তারা গোয়ায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে খেলবে। FC চ্যাম্পিয়ন্স লীগ ট্যুর খেলা থাকায় ISL এ পরে মাঠে নামবে ইস্টবেঙ্গল। ISL এর মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রথম ডার্বি ম্যাচ হবে 29 নভেম্বর। এবারের ISL এ 13টি দল অংশ নেবে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে গতকাল ভারত ও পানামার মধ্যে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ফুটবল ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে। সম্প্রতি পানামা বিশ্বকাপ খেলে এসেছে, তাদের বিরুদ্ধে এগিয়ে গিয়ে ড্র করেছে ভারত। খেলার 41 মিনিটে রায়ান উইলিয়ামসের গোলে ভারত এগিয়ে যায়। 68 মিনিটে ওমর ভ্যালেন্সিয়া গোল করে খেলায় সমতা ফেরান। সুযোগ নষ্ট না করলে ফিফা র্যাঙ্কিংয়ে 94 ধাপ উপরে থাকা পানামার বিরুদ্ধে ভারত এই ম্যাচ জিততে পারত। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে পানামা 44 এবং ভারত 138তম স্থানে রয়েছে। বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে আজ বিকেলে IFA শিল্ডের গ্রুপ এর লিগ পর্বের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড 3-0 গোলে শ্রীনিধি ডেকানকে হারিয়ে দিয়েছে। গোল করেছেন জিথিন মাদাথেল সুব্রান, ড্যানি এম লাইশরাম ও আলাদিন আজারেই। আগামীকাল শিল্ডে ক্যালকাটা কাস্টমস ক্লাব পাঞ্জাব FC-র মুখোমুখি হবে। শেষ করার আগে খেলার খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারতের পুরুষ ও মহিলা কাবাডি দল এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করেছে। পুরুষদের ম্যারাথনে সাওয়ান বড়াল রূপো পেয়েছেন। খেলার খবর শেষ হলো। এরপরের খবর রাত 10টায়।

0: will remain open tomorrow for the convenience of the customers. The ministry said that the step has been taken in view of the proposed three-day nationwide bank strike called by the United Forum of Bank Unions from the 28th to the 30th of this month, coinciding with the preceding weekend holidays of 26th and 27th September. External Affairs Minister Dr. S. Jaishankar is addressing the high-level session of the 81st United Nations General Assembly UNGA in New York tonight. Addressing the session, Dr. Jaishankar said that there must be no dilution in our zero-tolerance approach towards terrorism and our right to defend ourselves against terrorism will be exercised. Finance Minister Nirmala Sitharaman has expressed confidence that India can achieve economic growth of over 10%, stressing on the need for greater adoption of technology and innovation. Speaking at an IIT Madras Alumni Association event, Ms. Sitharaman said higher growth would accelerate the journey towards Atmanirbhar Bharat and Vikasit Bharat, but would require greater efforts from all stakeholders. Both the Indian men's and women's kabaddi teams today won gold medals at the Aichi Nagoya Asian Games 2026 in Japan. India has made a strong medal haul at the Asian Games today, adding 7 medals across kabaddi, athletics, shooting and squash. Now, India are currently placed 10th in the medal standing and its overall tally has reached 30 with 4 gold, 12 silver and 14 bronze. The India Meteorological Department, IMD, has issued a red colour warning for heavy to very heavy rainfall with isolated extremely heavy rainfall at some places in Uttarakhand tomorrow. The IMD forecast heavy to very heavy rainfall at isolated places over Himachal Pradesh and West Uttar Pradesh tomorrow. And that is the end of this news bulletin.
1: Akashvani Kolkata সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
1: এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন হিন্দি ফিল্ম প্রেম পূজারী থেকে প্রথম গানটি, শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: এই ছায়াছবি থেকেই পরবর্তী গানটি শুনবেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের ডুয়েটে।
1: সখিয়ো মে ঘোলা যায় ফুলোঁ কা শবাব উসমে ফির

একটি বিশেষ ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে অনুষ্ঠানটি চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে এ বিশেষ অনুষ্ঠান।

শুনছিলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তীতে শুনবেন হিন্দি ফিল্ম সিআইডি, এই ফিল্ম থেকে প্রথম গানটি মোহাম্মদ রফি, শামসাদ বেগম এবং আশা ভোসলের কণ্ঠে।

শুনছেন হিন্দি ছায়াছবির গান, এখন শুনবেন হিন্দি ফিল্ম ইস্ক এই ছায়াছবি থেকে পরবর্তী গানটি, কুমার শানু, উদিত নারায়ণ, আলকাই।

এতক্ষণ শুনছিলেন হিন্দি ছায়াছবির গান, আর এই গানের সাথে সাথেই আজকের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত ২৪ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্প তথা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে ৯৯% ও ৭৭%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩.১ মিলিমিটার। পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশ, বিকেলে মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা, সাথে হালকা বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের নদীতে অথবা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, সেই সকল মৎস্যজীবী বন্ধুদের উদ্দেশ্যে জানানো হয়েছে, কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। এখন শুনবেন ২৭ সেপ্টেম্বর ২০২৬ অর্থাৎ রবিবারের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি প্রথম অধিবেশনে সকাল ৬টায় সুভাষিত রাজা রামমোহন রায় রচনা থেকে পাঠ। ৬টা ৩০ আজকের চাষবাস, পরিবর্তিত পরিস্থিতিতে শস্যের জাত নির্বাচন, বলবেন ডক্টর সুদেশনা পাঁজা। ৬টা ৪০ মিনিটে আপনার স্বাস্থ্য, শিশুর জন্মগত বধিরতা, বলবেন ডক্টর ইন্দ্রনীল সেন। ৬টা ৪৫ প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। ৭টা ৪৫ রবীন্দ্রসঙ্গীত, সুপর্ণা পাল। ৮টায় বিজ্ঞানের অনুষ্ঠান, বিজ্ঞান ধারাবাহিক পরমাণু জগৎ, বলবেন ডক্টর মানস প্রতিম দাস। শুনবেন ১১তম পর্ব। ৮টা ৩০ শাস্ত্রীয় সঙ্গীতে খেয়াল, পরিবেশনায় রুচিদা পাণ্ডা। ৯টায় গানে গানে বাংলা ছায়াছবির গান। ৯টা ২৫ বিচিত্র সংবাদ। ৯টা ৩০ শিশুমহল, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, বিষয় বিশ্ব পর্যটন দিবস, বিশ্ব নদী দিবস, মহাত্মা গান্ধীর জন্মদিবস, বেতার জগৎ পত্রিকা নিয়ে কিছু কথা, বেতার জগৎ পত্রিকা থেকে ছোটদের আসরের পাঠ, গান ও কবিতার আসর। ১০টা ৩০ গানের ভেলা, উপস্থাপনায় বিদিশা রায়। ১১টায় শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের ১৩৮তম পর্ব। এরপর শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও সাঁওতালি রূপান্তরের ১৩৮তম পর্ব। ১২টা ৩৩ কল্পদাদুর আসর, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, বিষয় বিশ্ব পর্যটন দিবস, বিশ্ব নদী দিবস, মহাত্মা গান্ধীর জন্মদিবস, বেতার জগৎ পত্রিকা নিয়ে কিছু কথা, গান ও কবিতার আসর। ১টা ৪৫ সেবা সংকল্প অভিযান, ২টায় অনুরোধের আসর, বাংলা আধুনিক গান। ২টা ৩০ নাটক মরুতৃষা, রচনা মৃণাল গুহ ঠাকুরতা, প্রযোজনা শোভন পাঠক। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। ৫টা ৩০ যুব

অনুষ্ঠান যুববাণী কমন রুম উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায় ও দেবজিৎ অধিকারী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি অঞ্জলি সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের শ্রোতাবন্ধুদের চিঠিপত্রের আসর আঞ্জমি আখড়া। 6:38 যাত্রা অনুষ্ঠান বিদ্যাসুন্দর, রচনা অরূপ কুমার চৌধুরী, পরিবেশনায় মা লক্ষ্মী যাত্রা সমাজ। 7:30 সমীক্ষা, রাত 8:00 শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর। 9:05 শিক্ষাঙ্গন থেকে বাদবুল্লাইন ইউনাইটেড একাডেমি থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। 9:30 নজরুলগীতি অঞ্জনা মুখোপাধ্যায়, 9:45 ভক্তিগীতি মহু আনন্দী, 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা। কর্ণাটক সঙ্গীতবাসী এস সুপ্রদীপ, আকাশবাণী বেঙ্গালুরু নিবেদন। 11:00 লোকগীতি রুমা মুখোপাধ্যায়, 11:10 বাংলা ছায়াছবির গান ও আধুনিক গান। এরপর সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীতের খেয়াল, পরিবেশনায় সমরেশ চৌধুরী। 6:25 রবীন্দ্রসঙ্গীত সুপর্ণা পাল, 6:35 রামচরিত মানস শুনবেন 246তম পর্ব। 6:45 ভক্তিগীতি মহু আনন্দী, 7:10 যুবনের অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়, 8:30 বাগধারা, 9:00 নজরুলগীতি পরিবেশনায় অঞ্জনা মুখোপাধ্যায়, 9:20 কীর্তন দীপাকর, 9:40 রাজধারা উপস্থাপনায় সুলাক্ষণা পর্বত, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর নেপালি গান পরিবেশনায় রুদ্র পারিয়াল, 11:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্ব। এরপর শুনবেন এই মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও সাঁওতালি রূপান্তরের 138তম পর্ব। দুপুর 12:00 সুরভি উপস্থাপনায় সুলাক্ষণা পর্বত, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল রুচিরা পাণ্ডা। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় নিরতপা ভৌমিক, 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব পোশাক, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণীর ধারাবাহিক অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবে দীর্ঘ এই পথ চলায় তার গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। 7:45 দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা, 8:00 138তম মন কি বাতের বাংলা রূপান্তর, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:00 জাপানে অনুষ্ঠিত 20তম এশিয়ান গেমসের দৈনিক প্রতিবেদন, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব পোশাক, 11:10 হিন্দি ছায়াছবির গান। এতক্ষণ শুনলেন 27 সেপ্টেম্বর 2026 অর্থাৎ রবিবারের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা মিডিয়াম ওয়েব 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। সূর্যের ঘড়িতে সময় বলছে রাত 12:06 হয়ে 54 সেকেন্ড। জয় হিন্দ।